बयान शिक्षा और सबक से भरा हुआ एक फिल्म छोटे बाबू 1957 कंपोज बाय माएस्ट्रो मदन मोहन और गाया है ये अति सुंदर बयान को क्या आवाज दादा हेमंत कुमार जी। तो साथियों कुछ ज्ञान के बातें हो जाए ना, पुराने जमाने और इस जमाने के कुछ विद्वानों, कुछ पढ़े लिखे लोगों और कुछ मशहूर मशहूर लोगों ने आजादी छुटकारा फ्री हेट के बारे में अति सुंदर सुंदर ज्ञान से भरी हुई बातें लिखे हैं यारो, और ये बातें मैं आप श्रोताओं के साथ बांटना चाहता हूँ ये आशा उम्मीद लेकर कि कुछ ना कुछ सीख तो जरूर हम लोग सीखेंगे इन बातों से। तो जरा गौर फरमाए, श्री थॉमस पेन वॉज एन एंग्लो अमेरिकन फिलोसोफ लिबरल एंड रिवोल्यूशनर लीव्ड फ्रॉम 1737 टू 1809। और थॉमस पेन ने कहा है आजादी के बारे में यारों की, hoewel de vlam van vrijheid soms ophoudt te schijnen, kan haar brandstof nooit verdwijnen. Kya baat. आगे में कहा श्री जर्मी बेंथम है वॉज एन एंग्लिश फिलोसोफ एंड यूरिस्ट लीव्ड फ्रॉम 1748 टू 1832। और जर्मी बेंथम ने कहा है आजादी के बारे में यारों की, ईदर वेट इज इट्स स्लेक्स वॉन्ट ईदर वेट इज एन इन ब्रेक ऑफ द फ्रीहेड। आगे में कहा है महान लेखक श्री Roald Dahl. Hij was een Brits schrijver en leefde van 1916 tot 1990. Heel veel van zijn boeken zijn tevens ook verfilmd. Bekend Brits schrijver Roald Dahl. Roald Dahl nekha hij azadi ke bare mein roki. Iemand is een dwaas wanneer hij schrijver wil worden. De enige compensatie is een absolute vrijheid. Hij heeft niemand boven zich, behalve zijn eigen ziel, en dat is vast en zeker de reden waarom hij het doet. Camillo Benzor de Cavour, hij was een Italiaans staatsman en leefde van 1810 tot 1861. Ook Camillo Benzo nekha hij azadi ke bare mein aroki. Ik ben een kind van de vrijheid en aan haar ben ik alles verschuldig wat ik ben. Nelson Mandela. Hij was een Zuid-Afrikaans advocaat, politicus en anti-apartheidstrijder. Leefde van 1918 tot 2013. Oh, Nelson Mandela ne kaha hai azadi ke bare mein aro ki, ik heb die lange weg naar de vrijheid afgelegd. Ik heb getracht niet te aarzelen. Ik heb onderweg misstappen begaan. Ik heb echter het geheim ontdekt dat er achter iedere grote heuvel die je beklommen hebt, alleen maar nog grotere heuvels te beklimmen zijn. Wat een uitdaging, zeg. Agemekaisri Jozef Rot. Hij was een Oostenrijks-Hongaars schrijver en journalist. Leefde van 1894 tot 1939. O, Jozef Rot nekahai azadi chutkara vrijheid ke bare mein aroki. Ik ken de zoete vrijheid om niets meer te vertegenwoordigen dan mezelf. George Santayana, hij was een Spaans-Amerikaans filosoof en leefde van 1863 tot 1952. O, George Santayana, nikahai azadi ke bare mein aroki. Ik loop graag rond tussen de mooie dingen die de wereld sieren, maar persoonlijke rijkdom zou ik moeten afwijzen of enige vorm van persoonlijke bezittingen, omdat ze mijn vrijheid zouden wegnemen. Paul Claudel, hij was een Frans dichter en leefde van 1868 tot 1955.
अब पॉल क्लोडेल ने कहा है आजादी के बारे में यार कि एक स्ट्रीफ एर नीत नार ओम फ्रीहेड टू ब्रेंगन मार अलेन ओम द गेवांगनिस सिख्तबार टू माकन. André Malraux, hij was een Frans schrijver en politicus en ook PS van A. Berger, leefde van 1901 tot 1976. Oh, André Malraux, ik ha hij azadike barimearuki. Ik zocht de vrijheid en vond gerechtigheid en vrijheid. En de laatste van vandaag, ka ha hij Karl Marx. Hij was een Duits econoom en staatsfilosoof. Leefde van 1818 tot 1883. Ook Karl Marx nekha hij azadike barmearuki. In de geschiedenis van de mensheid heeft tot nu toe geen enkel land en geen enkel volk zo vreselijk geleden onder slavernij, buitenlandse veroveringen en onderdrukkingen en zo hartstochtelijk gevochten voor zijn vrijheid als Sicilië en de Sicilianen. Samen heb je een beetje roten, heb je ook iets gehouden, uitdagingen, zullen je ook haast kerke, azadi vrijheid, ke baren me jata hai. U heeft net kunnen luisteren naar een paar zeer leerrijke citaten die over de vrijheid gingen. Je ja, zo meer lekker in baten komen, ja, ze bij koos, sunaya. कि इन बातों से कुछ ना कुछ सीख तो हम लोग जरूर प्राप्त किए होंगे. तो अगला बयान की तरफ बढ़ते हैं. खास करके स्पेशल सुन रहे हैं आप पुराने जमाने के महान संगीतकार द ग्रेट मदन मोहन जी का. अगला बयान चांद मध्याम है आसमान चुप है. फ्रॉम द मूवी रेलवे प्लेटफॉर्म 1955. Queen of Melody, Lata Mangeshkar ji ki madhur awaaz mein mahaan lekhak Sahir Ludhianvi ka likha hua hai. Ati sundar bayan composed by the genius music director Madan Mohan ji. Enjoy the music.

0: जब कोई जल पीता दिखाई दे तो वर्षा होती है, जब कोई चरवाहा घास चराता गाय को दिखे तो चोरी का भय होता है, जब हम किसी को मांस खाता देखते हैं तो शरीर में चोट लगती है, जब हम किसी को अन्न खाता देखते हैं तो प्रेमी से मिलन होता है। सुनने वालों, वृक्ष के ऊपर मध्य जड़ में शकुन, जब हम किसी वृक्ष के ऊपर किसी पक्षी या किसी जानवर को देखते हैं तो उसके भी अच्छे शगुन होते हैं। जैसे जब हम किसी वृक्ष के नीचे हाथी को बैठता देखते हैं तो अच्छा शगुन होता है। सुनने वालों, घोड़े को भी जब हम बैठा देखते हैं तब भी अच्छा शगुन होता है। रथ पर चढ़कर किसी का आगमन हो, जब हम किसी को देखें कि कोई रथ में चढ़कर आ रहा है तो उसका भी अच्छा शगुन होता है। सुनने वालों, किसी लंबी वस्तु कमल पत्र पर चौखड़ पर शकुन, नौका और पालकी में चढ़कर किसी का आगमन, जब हम किसी को नाव में बैठा देखते हैं और कोई पालकी में किसी को लेके जा रहा है या किसी की डोली जाती पालकी में तो वो भी अच्छा शगुन होता है। सुनने वालों, चंद्र नाड़ी में शकुन, यात्रा करने वाली या वाले का गमन करते समय यदि बायां स्वर चल रहा हो तो उसके बाएं भाग में जितने भी शकुन होते हैं सभी उत्तम फल देते हैं। सूर्य नाड़ी में शकुन, यात्रा करने वाली या करने वाला गमन के समय यदि दायां स्वर चल रहा हो तो उसके दाएं भाग में जितने भी शकुन होते हैं सभी उत्तम फल देते हैं। यदि रिक्ता स्वर चल रहे हो तो बाईं और दाईं दोनों ओर होने वाले।
1: दिस इज वाहुम हिंदुस्तानी रेडियो।
2: एडवोकेटन कांतोर आनंद राम सूद वकालत का काम करता है। जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है,
3: ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde, algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht, personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning, jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht onder toezichtstelling, uithuisplaats en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edwin van het Geloof.
6: Het kabinet wil dat nieuwe huizen minstens 500 meter van een geitenboerderij vandaan gebouwd worden. Andersom mogen er geen nieuwe geitenboerderijen komen binnen 500 meter van een woonwijk. Dat besluit het kabinet nadat de Gezondheidsraad eerder adviseerde om een norm van 1000 meter in te stellen om gezondheidsrisico's in de buurt van geiten te beperken. Het bezoekverbod voor verpleeghuizen dat het kabinet in maart 2020 instelde was vreselijk, maar onvermijdelijk. Dat zei de toenmalig zorgminister en vicepremier Hugo de Jonge tijdens zijn verhoor door de parlementaire enquêtecommissie Corona. De maatregel was ingegeven door indringende signalen uit Noord-Brabant en Limburg, laat hij weten. Een vrouw van 46 is veroordeeld tot een jaar cel voor het dreigen met een bom bij het politiebureau in Utrecht. 7 maanden zijn haar voorwaardelijk opgelegd, zodat ze niet meer terug in de cel hoeft. De vrouw is veroordeeld voor bedreiging met een terroristisch misdrijf. Ze heeft een persoonlijkheidsstoornis die van invloed was op haar gedrag. 3 bemanningsleden van een Thais vrachtschip dat is aangevallen in de straat van Hormuz hebben een rechtszaak aangespannen tegen de eigenaar en de kapitein van het schip. De zeevarenden waren op 11 maart aan boord toen het schip werd getroffen door een Iraanse aanval, waardoor 3 bemanningsleden om het leven kwamen. En dan het weer. Bij een matige noordoostelijke wind ligt de temperatuur tussen de 23 graden op de Wadden en 30 in het zuiden. Vanavond is het nog lang zonnig en vannacht koelt het af naar 15 graden.
5: En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
1: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.